শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 28 জুলাই মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ মার্কিন সামরিক অধিনায়ক হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় বোমা হামলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন। রবিবার অ্যাক্সিওস দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে অ্যাডমিরাল ব্র্যাড কুপার পেন্টাগন, জয়েন্ট চিফস এবং হোয়াইট হাউসকে তার সুপারিশ পেশ করেছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মার্কিন সামরিক সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান জোর দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালী এলাকায় 2 সপ্তাহব্যাপী হামলা ইরানের জাহাজ আক্রমণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কুপার উল্লেখ করেছেন যে বোমা হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো প্রায় সবই ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেনকমের প্রধান জানান যে মার্কিন সামরিক বাহিনী চিহ্নিত কিন্তু হামলা না চালানো বাকি 20% লক্ষ্যবস্তু ধ্বংস করতে পুনরায় বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করাই হবে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত গত 2 সপ্তাহ ধরে চলা বোমা হামলা অভিযান চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই বলে তিনি জোর দেন। অ্যাক্সিওস জানিয়েছে, কুপার ও অন্যান্য উপদেষ্টাদের সুপারিশই শুক্রবার ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় করছে। ইউক্রেন জানিয়েছে, তারা কাস্পিয়ান সাগরে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম স্থানান্তরে ব্যবহৃত জাহাজগুলোতে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, দেশটির সামরিক বাহিনী মধ্য রাশিয়ার ইয়াকাতেরিনবার্গের একটি পণ্য পরিবহন ও সরবরাহ কেন্দ্রেও হামলা চালিয়েছে। রাশিয়ার সরবরাহ চক্র অচল করে তাদের যুদ্ধ ক্ষমতা দুর্বল করে তোলার ইউক্রেনীয় প্রচেষ্টার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইউক্রেনের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ইরান বলেছে, তারা রাশিয়া ইউক্রেন সংঘাতে কখনো হস্তক্ষেপ করেনি। তেহরান ইউক্রেনের সমালোচনা করে বলেছে, কিভ যুদ্ধকে আরও বিস্তৃত করতে চাইছে। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান রবিবার জানিয়েছে যে তারা ক্রিমিয়ায় জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। তার দাবি, এই স্থাপনাগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ এবং ড্রোন নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হচ্ছিল। উল্লেখ্য, রাশিয়া 2014 সালে একতরফাভাবে ক্রিমিয়া দখল করে নেয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফ্রান্স ও স্পেনে দাবানলের কারণে 3 লাখেরও বেশি মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। শনিবার পূর্ব স্পেনে একজন নিহত হন। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া ইউরোপে বিভিন্ন অংশে দাবানলকে আরও তীব্র করে তুলেছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে বর্তমানে দেশ জুড়ে একই সময়ে প্রায় 30টি দাবানল জ্বলছে। শনিবার রাতে ফরাসি কর্তৃপক্ষ আরও 55,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যার ফলে দেশটিতে নিরাপদ স্থানে সরে যাওয়া মোট লোকজনের সংখ্যা বেড়ে কমপক্ষে 2.5 লাখে দাঁড়িয়েছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ প্রদেশে বোর্দোর নিকটবর্তী অবকাশযাপন কেন্দ্র ক্যাপ ফেরেট উপদ্বীপের চারপাশে দাবানল ছড়িয়ে পড়ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে 42,000 হেক্টর জমি পুড়ে গেছে। স্পেনে বৃহস্পতিবার সরকার এক জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর থেকে রাজধানী মাদ্রিদের আশেপাশে এলাকাগুলোতে আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে মধ্য স্পেন থেকে প্রায় 70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে যে স্থানীয় দাবানলে সেখানে একজন নিহত হয়েছেন। ইউক্রেনে জন্মগ্রহণকারী একজন সুমো কুস্তিগির জুলাই মাসে গ্র্যান্ড টুর্নামেন্টে ত্রিমুখী প্লে অফে জয়লাভ করে তার কেরিয়ারের তৃতীয় শীর্ষ বিভাগের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। মধ্য জাপানের নাগোয়িয়ায় অনুষ্ঠিত 15 দিনব্যাপী টুর্নামেন্টের শেষ দিনের আগের দিন তৃতীয় সর্বোচ্চ সেকিওয়াকে পদমর্যাদার অধিকারী আওনিশিকি 2টি পরাজয় নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন। সেকিওয়াকে পদমর্যাদার অধিকারী তার সহকর্মী আতামি ফুজি এবং দ্বিতীয় সর্বোচ্চ ওজেকি পদমর্যাদার অধিকারী কিরিশিমা দুজনেই 3টি করে পরাজয় নিয়ে তার পরে ছিলেন। খেলার চূড়ান্ত দিন রবিবার আতামি ফুজি ধাক্কা দিয়ে আওনিশিকিকে রিংয়ের বাইরে ফেলে দেন। অন্যদিকে কিরিশিমা সামনে থেকে ধরে ধাক্কা দিয়ে রিংয়ের বাইরে বের করার মাধ্যমে জয় ছিনিয়ে নেন। এর ফলে এই 3 জন খেলোয়াড় 12টি জয় ও 3টি পরাজয় নিয়ে নিয়মিত প্রতিযোগিতা শেষ করে। এরপর তারা একটি প্লে অফে প্রবেশ করে, যেখানে পরপর 2টি ম্যাচে জেতা প্রথম প্রতিযোগী শিরোপা নিশ্চিত করবে। প্রথম টাইব্রেকার ম্যাচে আতামি ফুজি ধাক্কা দিয়ে কিরিশিমাকে রিংয়ের বাইরে বের করে দেন, কিন্তু আওনিশিকি দ্বিতীয়টিতে আতামি ফুজিকে এবং তৃতীয় ম্যাচে কিরিশিমাকে পরাজিত করে জানুয়ারি টুর্নামেন্টের পর এই প্রথম এম্পারেস কাপ জয় করেন। পশ্চিম জাপানের ওইতা জেলার হিতা শহরে একটি ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন উৎসবে কারুকার্যময় ও রঙিন সাজসজ্জায় সজ্জিত ভাসমান রথগুলো শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। রোগ ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে 300 বছরেরও বেশি আগে হিতা গিয়ন উৎসব শুরু হয়েছিল। এটি ইউনেস্কোর একটি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নিবন্ধিত। শনিবার হাপ্পিকোট পরিহিত লোকেরা কাবুকি ও জরুরির মতো ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা দৃশ্য ফুটিয়ে তোলা বিভিন্ন মূর্তি দিয়ে সজ্জিত রথ টেনে নিয়ে যায়। মামেদা উয়ামাচি এলাকার একটি ভাসমান রথের পিছনের অংশ প্রায় 1.3 মিটার বহরে 3 মিটার একটি বস্ত্র দিয়ে সজ্জিত ছিল। এতে সূর্যোদয়ের সময় একটি জলপ্রপাত বেয়ে উপরে ওঠা সোনালী রুই জাতীয় মাছের সূচিকর্ম করা ছিল। এটি 1840 সালে তৈরি বলে কথিত বর্তমানে অপ্রচলিত একটি বস্ত্রের প্রতিরূপ।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।